0: ইয়ালে মিনে ছিগুন না তো আমি সবাই লোক এখন নেই ছুটি কিসে নে উকি উকি উঠলে তামাকো ইদিগে ইন্ডিগেটামান
1: হাই নাকুমিয়া মারিয়ালো আন্টি উহা কোটা লক্ষ্মী উল্লুমি উল্লু সুচ্ছিয়ালাঙা বটিত আমালো নাকুমিয়া মারিয়ালো ইলানিয়া
2: মাখাইছি চাউল কেন লম ইম মাখাইনি চা বোমা